0: এখন শনি মনে করে দেবো চাষটা। মালিকের মন যদি মাঝে হয়েছিল কি বলে কাঁপি ছাড়ে যান।
1: Hey, everyone, sounds clear.
0: Thank you, everyone, sounds clear. Thank you.